ডিসিনি সিয়ারান লুয়ার নগরি ওল ইন্ডিয়া রেডিও আকাশবাণী সালামত পাগি সৌডারা সৌডারা পন্ডঙ্গার ডি মানাপুন আন্দা বরাডা বরসামা সায়া জ্যোতি স্বরূপ শর্মা সমোগা হারি রিবু ইনি মম্বাওয়া সমঙ্গা ডান এনার্গি পোসেথিভ বাগি গীতা সমোয়া যাডি কান হারি ইনি পন্নু মাকনা ডান প্রোডক্টিভ মারি কিতা সিমাক রাঙ্কাইয়ান বরিতা ডান ইনফরমাসি উন্তুক আন্দা সিয়ারান কামি ডাপাত আন্দা ইকুতি সত্যাপ হারি মালালু এরিয়া গ্লোম্বাং 15,260 কিলোহার্টজ পাডা জাম 83 হিঙ্গা 93 পাগি ওয়াক্তু ইন্ডোনেশিয়া বারাত বেবারাপা আচারা ইয়াং কামি সাজিকান উন্তুক পাগি হারি ইনি আডালা সেবাগে বেরিকুত ওয়ার্তা বেরিতা লাগু ইনস্ট্রুমেন্টালিয়া কমেন্টার লাগু রাকিয়াত আচারা স্পটলাইট দিস উসুল ওলে বেবারাপা বুয়া লাগু নন ফিল্ম ডান সপ্রতি ইয়াং বিয়াসা কামি মঙ্গাখিরি ডঙ্গান আচারা এসোক হারিনিয়া ডিসিনি সিয়ারান রাডিও ইন্ডিয়া আকাশবাণী সবাগে আচারা ইয়াং প্রতামা কিনি কোতলা ওয়ার্তা বেরিতা দি সাম্পাইকান ওলে জ্যোতি স্বরূপ শর্মা